তিনটা ও দেবগড়র দুইটা প্রাথমিক বিদ্যালয়কে উচ্চ প্রাথমিক বিদ্যালয় করবারকে ওসেপাকে নির্দেশ দিয়া যাইছে। ইতার সহিত সম্বলপুর, ঝারসুগুড়া ও সুন্দরগড় জেলার গোটে লেখা বিদ্যালয়কে ভিল উচ্চ প্রাথমিক বিদ্যালয় করা যাইছে। ছোট ছুয়ামানকু পাঠ পড়াবার সুযোগ দেবার লাগি সরকার এই পদক্ষেপ নেইছেন বলি মন্ত্রী শ্রী গণ্ড কহিছেন। রাইজে সফেই মিত্রমানকর অবদানকে সম্মান জনাবার আও সুরক্ষিত আও যান্ত্রিক স্বচ্ছতা ব্যবস্থাকে তহকাবার লাগি আইবা 14 তারিখ থি রাজ্যর সবু সহরাঞ্চল স্থানীয় সংস্থান নমস্তে দিবস পালন করা যিবা। ই বাবদে গৃহ ও নগর উন্নয়ন বিভাগ তরফু সবু মহানগর নিগম, পৌরপালিকা ও বিজ্ঞপিত অঞ্চল পরিষদকে নির্দেশ জারি করা যাইছে। কেন্দ্র সরকারকর সামাজিক ন্যায় ও সশক্তিকরণ মন্ত্রণালয় আও গৃহ ও সহরাঞ্চল ব্যাপার মন্ত্রণালয় তরফু ই দিবস পালন করা যিবা। রাইজে খুব জলদি উদ্যমী যোজনা কার্যকারী হেবা, পাঠপড়া উত্তরু চাকরি পছাড়ে নাই দৌড়িকি ছাত্রছাত্রী মানে স্বাবলম্বী হবারকে আউ রাইজে নুয়া করি শিল্প থাপনা করবারকে আশায়ী জোয়ান পিঢ়ি মানকু ই যোজনা সাহাজ করবা। খাস করি ছোট উদ্যোগ গড়বারকে রাজ্য সরকার প্রোৎসাহন দেবে বলি রাজ্য দক্ষতা বিকাশ আউ বৈষয়িক শিক্ষা বিভাগ তরফু সূচনা দিয়া যাইছে। ইতার জরিয়ে উদ্যোগী মানকু সুসংগঠিত উদ্যোগ বিকাশ কার্যক্রম, মার্গদর্শন আউ সহযোগ, ঋণ যোগাই দেবার, মার্কেট আউ ইকোসিস্টম লিঙ্কেজ বাগে ব্যবস্থা দিয়া যিবা। এথিলাগি ভিন ভিন বিভাগকে প্রস্তাবিত যোজনা উপরে মতামত ও পরামর্শ দেবারকে কুয়া যাইছে। পাঁচ বছর কি তানু অতকা সেবা পুরা করিথিবা গ্রাম রোজগার সেবক মানকর পুরা তথ্য দেবারকে পঞ্চায়েতিরাজ ও পানীয় জল বিভাগ তরফু জিলাপাল মানকু নির্দেশ দিয়া যাইছে। ধারিজ ফর্মেট থি 15 দিন ভিতরে সবু তথ্য দেবার লাগি কুয়া যাইছে। রাজ্য স্তর থি গোটে সমন্বিত তথ্য বিবরণী পুরা করবার লাগি ই পদক্ষেপ নিয়া যাইছে। ভুবনেশ্বর ঠানে আইবাকাইল হেবারকে থিবা মুখ্যমন্ত্রীঙ্কর জন অভিযোগ শুনানি বন্ধ হেবা। মুখ্যমন্ত্রীঙ্কর অলগা জরুরি কাম থিবানু ই শুনানিকে বন্ধ রখাযাইছে। আইবা শুনানি তারিখ গণমাধ্যম জরিয়ে জনাই দিয়া যিবা বলি সাধারণ প্রশাসন ও সাধারণ অভিযোগ বিভাগ তরফু সূচনা দিয়া যাইছে। মুখ্যমন্ত্রী গবেষণা ফেলোশিপ 2026-27 লাগি বিজ্ঞপ্তি বাহিছে। উচ্চশিক্ষা বিভাগ অধীনতে থিবা রাজ্যর সরকারি বিশ্ববিদ্যালয় ও রাজ্য সরকারকর অলগা বিভাগ থি পিএইচডি পাঠ্যক্রম থি পঞ্জীকৃত ছাত্রছাত্রী মানে স্যামস পোর্টাল থি ইতে লাগি আবেদন করিপারবে। আবার 30 তারিখ অদ্রাতি তক আবেদন করবার সময়া ধারিজ করা যাইছে। আবেদনকারী মানকর তথ্য ওকাক তরফু ওড়িশা রাজ্য উচ্চশিক্ষা পরিষদ থি দিয়া যিবা। অগস্ট 5 তারিখ যোগ্য আবেদনকারী মানকর দস্তাবিজ যাঞ্চ করা যিবা আও তার উত্তরু স্যামস পোর্টাল জরি সূচনা দিয়া যিবা। পুরী শ্রীমন্দির আজ অন্ধার পখর দ্বাদশী তিথি অবসরে অনসর ঘরে দ্বাদশী নীতি পালন করা হবা। আজ শ্রীনগরকে রাজপ্রসাদ বিজে করা যিবা। পরম্পরা অনুসারে শ্রীমন্দির সকাল ধূপ নীতি শেষ হবার উত্তরু রাজপ্রসাদ বিজে নীতি করা যিবা। অনসর ঘরে গুপ্ত নীতি সমিয়াতি শ্রীঅঙ্গনু চন্দন করাল পাটডোর বাহার করা যাইছে। সেথির ভিতর কিছুটাকে রূপা থালিয়াতি পটুয়ার সাঙ্গে দৈতাপতি মানে শ্রীনগরকে বিজে করাবে। সেনু গজপতি মহারাজকু দৈতাপতি মানে মহাপ্রভুঙ্ক ঠিক হবার বাবদে সূচনা দেবার সহিত রথযাত্রা বিষয়ে আলোচনা করবে। ওড়িশা পর্যটন উন্নয়ন নিগম ওটিডিসি 2024-25 আর্থিক বছর লাগি 1,17,00,000 টঙ্কা লাভাংশ রাজ্য সরকারকে দিয়েছে। ওটিডিসির পরিচালনা নির্দেশক দীপঙ্কর মহাপাত্র, উপমুখ্যমন্ত্রী ও পর্যটন মন্ত্রী প্রভাতি পরিডাঙ্কু ই লাভাংশ চেক দিয়েছেন। ই অবসরে মন্ত্রী ওড়িশার পর্যটন ভিত্তিভূমি ও সেবা প্রদানকে অতকা বরকস করবার লাগি ওটিডিসির চেষ্টাকে প্রশংসা করেছিলেন। ওটিডিসি আইবা 3 বছর লাগি গোটে মহত্বাকাঙ্ক্ষী রোডম্যাপ তৈরি করেছে। পানিপাক গাঙ্গেয় পশ্চিমবঙ্গ আও তার পাখর বাংলাদেশ উপরে গোটে ঘূর্ণিবলয় সৃষ্টি হয়েছে। এতার প্রভাব থি লঘুচাপ হেবার সম্ভাবনা রয়েছে বলে আঞ্চলিক পানিপাক বিজ্ঞান কেন্দ্র তরফু অনুমান করা যাইছে। রাজ্যে আইবা 10 দিন তক বর্ষা হইপারে। আইবা 24 ঘন্টা ভিতরে বালেশ্বর, ভদ্রক, যাজপুর, কেন্দ্রাপড়া, জগৎসিংহপুর, কটক, কেন্দুঝর, ময়ূরভঞ্জ, গজপতি, গঞ্জাম, পুরী, খোর্ধা, নয়াগড় জেলার গোটে জুড়ে জাগান ধোকাগড়ি চড়ক মারিকি বর্ষা হবার সম্ভাবনা রয়েছে। ই বছর মৌসুমী থি জুন 1 তারিখ নু এপ তক রাইজে হারাহারি 347.5 মিলিমিটার বর্ষা রেকর্ড করা যাইছে, যেটা স্বাভাবিক বর্ষা নু 11% অতকায়। সেড়া হীরাকু জলভণ্ডার জলস্তর আজ সকালের 6 বজে তক 611.29 ফুট রয়েছিল। ই সময়তে 3টা গেট দেখি ফি সেকেন্ড থি 73,666 ঘনফুট পায়ন ছড়া যাওয়ার বেলে 49,591 ঘনফুট পায়ন জলভণ্ডারকে আসুছে। এছরিন আঞ্চলিক খবর ইন শেষ হলা। আরবেলর আঞ্চলিক খবর শুনিপারবে রাতে 7 বাজিকি 2 মিনিট থি। জুহার।

শ্রোতাবন্ধু শুণুলে কার্যক্রম আকাশবাণী দিল্লী এবং আকাশবাণী কটক কেন্দ্রর শ্রীক্ষেত্র মাধুরী শুণুলে রথ উপরে ঠাকুর আকাশবাণী ভবানী পাটনা শ্রোতাবন্ধু এথর শুণন্তু কণ্ঠশিল্পী অরবিন্দ মুদুলি দ্বারা কতোটি ভক্তি গীত গীত রচনা অরবিন্দ বিশ্বাল ও সঙ্গীত সংযোজনা মুদুলি।

শ্রোতা বন্ধু শুনুলে কণ্ঠশিল্পী দ্বারা কতোটি ভক্তি গীত আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী ভবানীপাটন কেন্দ্রর প্রচার হচ্ছে মিডিয়াম ওয়েভ্রে 248 মিটার তথা 1206 কিলোহার্টজ যোগী এফএম মাধ্যমে শুনিপারে 100.3 মেগাহর্টজ ও নিউ সন ইআইআর আপ মাধ্যমে। শ্রোতা বন্ধু এথর নিয়ে আসছু কিছু মনছুয়া হিন্দি কথাচিত্রর গীত। প্রথমে শুনন্তু দিল উইল প্যার প্যার চলচ্চিত্রে এই গীতটি অভিজিত সুনিধি চৌহান কণ্ঠে শুনন্তু। গীত রচনা মজরুম, সঙ্গীত সংযোজনা রাহুল দেব বর্মণ।

শ্রোতা বন্ধু, পরবর্তী গীত শুনন্তু। সত্যম শিবম সুন্দরম চলচ্চিত্রের এই গীতটিকে কণ্ঠদান করেছেন লতা মঙ্গেশকর এবং মন্না ডে। গীত রচনা নরেন্দ্র শর্মা এবং সঙ্গীত সংযোজনা লক্ষ্মীকান্ত প্যারিলাল।

শ্রোতা বন্ধু, আপনার শুনছেন কিছু হিন্দি কথাচিত্রের গীত আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর পরবর্তী গীত নিয়েছ। 1942 এ লভ স্টোরি কণ্ঠদান করেছেন শিল্পী কুমার সানু, গীত রচনা জাভেদ আখতার, সঙ্গীত সংযোজনা আর টি পরমান, চলচ্চিত্র 1942 এ লভ স্টোরি।

শ্রোতা বন্ধু, শেষ গীতটি শুণন্তু। রুটি কপড়া মকান চলচ্চিত্র নিয়েছু, লতা মঙ্গেশকর এবং মুকেশ কণ্ঠরে, সঙ্গীত সংযোজনা লক্ষ্মীকান্ত প্যারিলাল।

শ্রোতা বন্ধু, আজির যুগরে ঝিও মানে শিক্ষিত হওয়া বহু জরুরি। কেবল সামাজিক দায়িত্ব নুহে, বরং এহা সমগ্র সমাজ ও দেশের প্রগতি পাই সবুঠার বড় আবশ্যকতা। শিক্ষা ঝিও মানুষ আত্মনির্ভরশীল হওয়ার সাহায্য করে। বর্তমানর আর্থিক স্থিতির কেবল পুরুষঙ্ক রোজগার উপরে নির্ভর নকরি শিক্ষিত ঝিও মানে চাকরি কিংবা ব্যবসায় মাধ্যমে নিজ পরিবারকু আর্থিক সমর্থন যোগাই পারুছন্তি। জনে পুও শিক্ষিত হলে জনে ব্যক্তি শিক্ষিত হুয়ে, কিন্তু জনে ঝিও শিক্ষিত হলে সম্পূর্ণ পরিবার শিক্ষিত হুয়ে। বাপ ঘর ও শাশু ঘর এই দুইটি পরিবারকু সংস্কার ও জ্ঞানর আলোক দেখাই থাকে। শিক্ষা ঝিও মানঙ্ক মধ্যরে থিবা সংকোচকু দূর করি সেমানকর ব্যক্তিত্বর বিকাশ করে, নিজ জীবনর নিজ পিলামানঙ্কর এবং পরিবারর ভলমন্দ বিষয়ে সঠিক নিষ্পত্তি নেবাকু সক্ষম হেবা পাই নিজকু শিক্ষিত করিবা আবশ্যক। ঝিও মানক শিক্ষা কেবল চাকরি পাইবা পাই নহে, বরং সেমানকু সমাজরে সম্মানর সম্মান সহ বঞ্চিবা এবং প্রতিটি প্রতিকূল পরিস্থিতির সামনা করিবার সাহস দেবা জরুরি। বিশ্বর সবুঠার স্বল্প বয়স্কা নোবেল শান্তি পুরস্কার বিজেতা হবার সৌভাগ্য লাভ করে পাকিস্তানর স্বাত উপত্যকার ঝিও মানকর শিক্ষা অধিকার পাই তালিবান বিরুদ্ধে স্বর উত্তোলন করিবা সাহসী কন্যা মলালা ইউসুফ জাই, যাহাঙ্ক জন্ম আজির দিনরে। তাঙ্ক জন্মদিনকু মিলিত জাতিসংঘ মলালা দিবস ভাবে পালন করুচি। এই সাহসী ঝিও এই সাহসী ঝিও অনেক ঝিওঙ্ক পাই গোটে গোটি সে কোন করছন্তি উদাহরণ সাইছন্তি। অনেক ঝিও পছঘুঞ্চা দিয়ন্তি যেউ জাগারি পুরুষটিয়ে মধ্যে পাটি ফিটি পারে নাহি, সেই স্থানরে ঝিওটিয়ে শিক্ষা উপরে যদি সে হাত উঠেছি পাটি ফিটেছি তেবে তাহা বহুত গর্বর কথা। তেবে শুনে নেবা আর এক মনছুয়া গীত।

0: नाचे सारा दुनिया।
1: শ্রোতা বন্ধু শুনে নিয়ন্তু ইতিহাস পৃষ্ঠার কিছু খ্রিস্টপূর্ব একশ রোমান সাম্রাজ্যের সবুঠার প্রভাবশালী সেনাপতি এবং মহান রাজনেতা জুলিয়াস সিজার আজির দিনের জন্মগ্রহণ করে। রোমান গণতন্ত্রক এক বিশাল সাম্রাজ্যের পরিণত করবার তাঙ্কর প্রমুখ লা কুয়াজে জুলাই মাসর নামকরণ তাঁকরি নাম অনুসারে হি হয়ে যাই। আজির দিনের ১৯২০ মসিহার ভারতের সবুঠার দীর্ঘকালীন মুখ্য

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: ପରବର୍ତ୍ତୀ ଗୀତଟିକୁ ଦ୍ୱୈତକଣ୍ଠରେ ଗାଇଛନ୍ତି ବେଣୁଧର ସୁବୁଦ୍ଧି ଓ ପ୍ରଣତି ମିଶ୍ର। ଗୀତ ରଚନା କରିଛନ୍ତି ସଂଯୁକ୍ତା ତ୍ରିପାଠୀ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতা, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহিথায়। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: ଏଥରର ଶିଳ୍ପୀ ହେଲେ ରଘୁନାଥ ପାଣିଗ୍ରାହୀ। ଗୀତ ରଚନା ଶାରଦା ପ୍ରସନ୍ନ ନାୟକ।

0: শ্রোতা বন্ধু শুনন্তু এক সূচনা। আকাশবাণী ভবানীপাটনা, আকাশবাণী জয়পুর এবং আকাশবাণী বলাঙ্গীর কেন্দ্রে এক বর্ষর আপ্রেটিস ট্রেনি পাই এগারোটি প্রার্থী দরখাস্ত আহ্বান করা যাইছি। প্রার্থী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করিথিবে, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল এবং ডিপ্লোমা ইন ইলেকট্রোনিক্স প্রার্থী অগ্রাধিকার দিয়াযিব। প্রার্থী তালিম সময় মাসক 10,900 টাকার বৃত্তিভত্তা প্রদান করা যাব। যোগ্য প্রার্থী মানে চলিত জুলাই মাসর 19 তারিখ পর্যন্ত নেটস পোর্টালে আবেদন করে পারিবে।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমনি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিছিলি, এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
1: আচ্ছা দাসবাবু,

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিছিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ପରବର୍ତ୍ତୀ ଗୀତଟିକୁ ଗାଇଛନ୍ତି ସୁରେଶ ୱାଡ଼େକର। ଗୀତ ରଚନା ସତ୍ୟରଞ୍ଜନ।

0: শ্রোতাবন্ধু, ভারত এক বিকাশশীল রাষ্ট্র। ব্যক্তি ও সমাজের বিকাশ হলে আম দেশের বিকাশ চিরস্থায়ী হব। মহিলাকে বাদ দিয়ে সমাজের বিকাশের পরিকল্পনা করা যাই পারিব না। মহিলাঙ্ক বিকাশ অর্থাৎ গোটিয়ে পরিবারর বিকাশ। মহিলা শিক্ষিত হয়ে স্বাবলম্বী হলে হি তার সামগ্রিক বিকাশ সম্ভবপর হব। মহিলাঙ্ক সামগ্রিক বিকাশ পাই ভারত সরকার বিবিধ যোজনা মান প্রণয়ন করছেন। মহিলাঙ্ক স্বাবলম্বীকরণ পাই শিক্ষা ও দক্ষতার বিকাশ, রোজগার, ডিজিটাল সাক্ষরতা এবং নেতৃত্বর বিকাশ পাই সরকার মিশন শক্তি নামে যোজনা করে মহিলাকে সামর্থ্য প্রদান করছেন। স্বয়ং সহায়িকা গোষ্ঠী মাধ্যমে আজির ভারতীয় মহিলা মিশন শক্তি মাধ্যমে কৃষি, মৎস্যচাষ, হস্তশিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ, মিশন শক্তি কাফে, ব্যাঙ্ক সখি ভি কাম মাধ্যমে মহিলাকে নিজে রোজগারক্ষম হয়ে পুছেন। বিনা সুধরে ঋণ, দক্ষতা তালিম, বজার সংযোগ মাধ্যমে আজ জনে মহিলা কেবল নিজে স্বাবলম্বী হয়ে না, বরং অন্য মহিলাকে মধ্য স্বাবলম্বী হবার সুযোগ সৃষ্টি করে পুছি। তবে মিশন শক্তি বিষয়ে অধিক তথ্য দেওয়া আম গহণে আজ উপস্থিত অনেক ডিস্ট্রিক্ট প্রোজেক্ট কোঅর্ডিনেটর কলাহান্ডি শ্রীমতী সুমন দ্বিবেদী। আপনার জাঁতি আম উদয় ভারত কার্যক্রমকে বিভিন্ন সময়ের বিভিন্ন যোজনা অধিকারী মানে আসতে এবং যোজনা সম্বন্ধে আলোচনা করতে। তবে আজ আম উদয় ভারত কার্যক্রমে সুমন দ্বিবেদী ম্যাডাম আসছেন। ম্যাডাম অনেক জেলা প্রকল্প সংযোজক মিশন শক্তি কলাহান্ডি। তবে আসন্তু তাঙ্ক সহিত মিশন শক্তি সম্বন্ধে কিছু আলোচনা করিবা। ম্যাডাম নমস্কার, আপনার আম কার্যক্রমকে স্বাগত।
1: নমস্কার, ধন্যবাদ।
0: ম্যাডাম, মিশন শক্তি কেবে আরম্ভ হয়েছিল
1: আপনি জানি? আমার সমাজের গোটে দুইটা পক্ষ অছি, পুরুষ ও মহিলা।

এত শুনন্তু, আসন্তকালের বিভিন্ন অধিবেশনের প্রচার হওয়ার কার্যক্রম সম্পর্কিত সূচনা। আগামীকাল প্রথম অধিবেশনের সকাল 6:10 প্রচার করব ভক্তি গীতর কার্যক্রম বন্দনা। শিল্পী মানে হলে গগন বিহারী স্বাইঁ, সস্মিতা মহান্তি, জিতেন্দ্র ঠাকুর, পুনম মহান্তি এবং মেণুধর সুবুদ্ধি। চেতনা চিন্তন শুনিপারে 6:30। সকাল 6:35 প্রচার করব কার্যক্রম শ্রীমদ ভাগবত। স্বচ্ছ জীবন শুনিপারে 17:25। সকাল 7:30 শুনবে কার্যক্রম শ্রীরামচরিত মানস। চাষর কথা সময় রয়েছে 7:40। সকাল 7:45 প্রচার করব পুরাতন ক্রমে ওড়িশি। শিল্পী হলে শ্রীধর সেঠি। কার্যক্রম শ্রীক্ষেত্র মাধুরী প্রচার করব সকাল 8:30। এতে আকাশবাণী কটক কেন্দ্র শুনিপারে রথ উপরে গজপতি ছেড়া পহরা সেবা সম্পর্কের প্রযোজনা প্রদীপ্ত শ্রীচন্দন। সকাল 8:45 শুণবে কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জকৃত মহাকাব্য বৈদেশী বিলাস। হিন্দি কথাচিত্র গীত প্রচার করব সকাল 9:00। সকাল 9:30 শুণবে ওড়িয়া কথাচিত্র গীত। পরে পরে কার্যক্রম খোলা ঝরকা প্রচার করব পূর্বাহ্ন 10:10। দ্বিতীয় অধিবেশনের দিন 12:30 শুণবে সুগম সঙ্গীত। শিল্পী মানে হলে জগদীশ প্রধান রথ, লক্ষ্মীনারায়ণ বেহেরা, গোপীনাথ মহাপাত্র এবং সুভাষ দাস। চাষর কথা দিন 1:10। দিন 1:20 প্রচার করব মহিলা কার্যক্রম শক্তিরূপা। দিন 2:45 শুনিপারে হিন্দি কথাচিত্র গীত। তৃতীয় অধিবেশন অপরাহ্ন 5:00 প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ রিলে করে শুণব আকাশবাণী কটক কেন্দ্র। যুববাণী শুণবে সাহিত্যায়ন অপরাহ্ন 5:30। সমন্বিত কার্যক্রম যুবাশক্তি সন্ধ্যা 6:30। রাতে 7:25 জেলা হালচাল ক্রমে নয়াপড়া জেলা সম্পর্কের এই কার্যক্রম দিয়ে রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্র। চাষী ভাই ভী কার্যক্রম চাষবাস প্রচার করব রাতে 7:30। পৃথিবী প্রসিদ্ধ রথযাত্রা অবসরের পূর্ব প্রস্তুতি সম্পর্কের পুলিশ অধীক্ষক সহ সাক্ষাৎকার রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্র রাতে 8:00। রাতে 8:15 শুণবে সম্বলপুর গীত। শিল্পী মানে হলে মোহন সেট এবং খদাল সাহু। স্পোর্টস ক্যান 8:30। 9:15 স্পটলাইট, পব্লিক স্পিক 9:30। এ সমস্ত কার্যক্রম রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি কেন্দ্র।

জোয়ার গো মা ডুকরি বুড়ি বেশ পুড়ে তোর গুড়ি, জোয়ার গো মা ডুকরি বুড়ি বেশ পুড়ে তোর গুড়ি, তোর নাথিরি গীত গাছে তোর।

কমলা কমলা বত্রিশি কমলা কমলা ফোলা ছেড়ালে, কমলা ফোলা ছেড়ালে, কমলা কমলা বত্রিশি কমলা কমলা ফোলা ছেড়ালে, কমলা ফোলা ছেড়ালে সে কমলা।

আদিবাসী গীতক্রমে শুনে দেশিয়া কন্ধ গীত পরিবেশন করে কস্তুরী মাঝি এবং সাথী কার্যক্রম শুণুচ্ছেন আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্র পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করুছু আকাশবাণী কটক কেন্দ্র।

0: তোর ঘরে কানা সম্বা ঘরকে পাটি দেওয়া ধুই
1: পাটি দেওয়া আর বেলে বেলে দেখুছো দাদা এই পাটি মশাট কে কমি কমি আসলাকে মাইট খনক শুকা হইছে
0: হয়
1: যেতে বেলে ধুইল উড়ুছি যেন প্রকারে ডাবি আনুছি সেটির কাজে বলছো এই বিভিন্ন প্রকার শ্বাস রোগ মনে হচ্ছে
0: হেবা নাকি রে বাবু যদি ধুইল বেল আমার নিনাশ না আমার শরীর ভিতর কে যিবা আর বঞ্চবু তাকে
1: তার সঙ্গে চর্ম রোগ বি হচ্ছে
0: সবু হেবা
1: সবু হেবা আর গোটে গোটে কথা দাও দেখ এটা তো গাঁ কইলি তুই গোটে মরুভূমি আছে দেখ আমার সাহারা মরুভূমি বলে হেনু তো বলছো যেন প্রকারে বাইল উড়ুছি আর বলছো যেগুলি পবন নে মিশুছি
0: হয়
1: এটা জীব জন্তু ঠানু গলা দাদা আমার এই চাষবাস পথে গলা বিপদ আছে
0: ধুইলটা বিপদ না বাবু
1: হই হই হই
0: যে আমি টিকে সতর্ক হবার কথা বল
1: কথা সেথির লাগে দাদা
0: হ্যাঁ
1: আমার এই অন্তর্জাতীয় বালি ও ধুলি ঝড় দিবস বলে গোটে পালন হচ্ছে
0: বাহ করবার কথা বাবু
1: হই
0: কাঁ যে এই দিবস পালন নেই কলে
1: হই
0: আমার লোক বি জানি নেই পালন
1: হই
0: আর সচেতন বি নেই
1: হন নেই হন
0: তো আজির দিনকে মনে রাখবার কথা
1: হয়
0: আর আজির দিনে যে দিনটা আমি মানুছু
1: সেটা
0: বরস গুলা মানবার কথা
1: কথা সচেতন হলা বড় কথা
0: বড় কথা
1: দাদা এই সচেতন ভিতরে হে দেখ আমার শিল্পী দাদা
0: আসলে না
1: ক্ষিতিরাম সাউ দাদা
0: হ্যাঁ হ্যাঁ
1: দলবল ধরে খেটলে
0: হ্যাঁ
1: গানা বাজনা পদে হো

0: শুনলি বাবু জেড়ে সুন্দরা করে আমার দাদা গীত পরিবেশন কলে
1: কলে
0: আর তাকর দল বজা গজা বজালে মকে তো খুশি লাগলা বাবু তোকে ফোনি খুশি লাগিথিবা আমার যেন শ্রোতা বন্ধু মানে শুনুছন সেমন কে বি খুশি লাগিথিবা হেলে বাবু সেমন তো তাকর ইশার ধন্যবাদ দেবে কি নেই দেবে মাত্র আমি দুই লোক ধন্যবাদ দেবাকে পড়বা
1: পড়বা ধন্যবাদ গুলো দু তার পছে পছে আকে খনে বড়ু হে দেখো তো আমার বিশেষজ্ঞ আজ্ঞা বড়া বসলে আজ্ঞা চাষবাসের কথা কেনা করে শুনেছন হেটা খনে চাল শুনু কথাবার্তা শুনাছন যেনটাকে কি শুনি করে আমার চাষীদের আমার নিজের চাষবাস নিয়ে লগাউছন আর মনে করি সে মানে দুই পয়সা বি পাইপারছন তো আজ্ঞা আইসছন আজ্ঞা হলে শ্রী কৃষ্ণ বেহেরা বিজ্ঞান কেন্দ্র কলাহান্ডি আজ্ঞা আমার চাষী দাম তো বর্তমান শুনুথিবে গোটে গুরুত্বপূর্ণ বিষয় এটা তো প্রথম
2: দেখন্তু বিজ্ঞান আৰু চাষবাস দুইটা এক সমান্তৰাল ভাৱে গতি কৰিছোঁ তো যদি আমি বিজ্ঞান কু টিকে সচেতন কৰিবা সেইটো কোনো না ডিফৰেণ্ট ক্লাছ অফ সিডছ আছে বিহনৰ বিভিন্ন প্ৰকাৰ শ্ৰেণী আছে যথা গোটেই হ'ল পিণ্ড বিহন বা নিউক্লিয়াছ সিড যাক আমি কওঁ কিবা ব্ৰিডৰ সিড ফাউণ্ডেচন সিড চাৰ্টিফাইড সিড ফুলি লেবেল্ড এই পাঁচ প্ৰকাৰ ভেৰাইটিৰ সিড আমাৰ এই ইণ্ডিয়াৰে চলিছে আৰু যোনে প্ৰকাৰৰ শ্ৰেণীৰ বি আছে বিহন যেটা রেজিস্টার্ড সিড বলে কোয়া যায় সেইটা আমার ইন্ডিয়ারে পর্যন্ত ইন্ট্রোডিউস হয়নি এই যে পাঁচটা শ্রেণী তাকে আমি চিহ্নিবা কেমতি না তার ডিফরেন্ট ট্যাগ কলর থাকে চাষী যেত বিহন কিনুছি সে বিহন ব্যাগ 20 কেজি কিংবা 40 কেজির প্যাকেট
1: আসছে
2: সেই প্যাকেটের গোটে ট্যাগ সিলিং হয়ে সে ট্যাগ রু আপনার জাঁপারে এটা ব্রিডর সিড যদি ব্রিডর সিড হয়ে তার সেটা হচ্ছে গোল্ডেন ইয়েলো কলর থাকবে ট্যাগ যদি ফাউন্ডেশন সিড থাকবে সেটা হোয়াইট কলর থাকবে যদি সার্টিফাইড সিড কিনছেন গোটে ব্লু আজিওর ব্লু বলে গোটে কলর কোচ আমি সাইন্টিফিক টার্মে সে ব্লু র টিকে গাঢ়া ব্লু টাইপ থাকবে আর গোটে হচ্ছে ট্রুথফুলি লেবেলড সিড যেটা আমি ওপেল গ্রিন বা টিকে শুয়া গ্রিন টাইপ র ট্যাগ দেখা পাইবা সেইথিরে আমি জাঁপারে এটা হচ্ছে বিভিন্ন শ্রেণীর আপনার ভিতরে মনে গোটে কোশ্চেন উঠিব শ্রেণী কোণ কাই করা হয়েছে না যেহেতু আমার নিউক্লিয়াস ব্রিডর ফাউন্ডেশন সার্টিফাইড আর ট্রুথফুল লেবেলড সিড যে আছে তার বিভিন্ন মান আছে সেই মানকে নিয়ে আমার বিহনর শ্রেণীকে বিভক্ত করা হয়েছে কোণ মান না ময়েশ্চর কন্টেন্ট বা যে আমার কেতে রুচি কোণ তা আর্দ্রতা রয়েছে আর্দ্রতা আসে কেতে জর্মিনেশন পরসেঞ্জ কেতে জর্মিনেশন হবে 98% 99% 100% ব্রিডর সিডর জেনারেলি 100% থাকে তো যেত আমি ক্লাস তলু তলু যা সে তার জর্মিনেশন রসেঞ্জটা কমি কমি যাব তো সেই হিসাবে আমার বিভিন্ন প্রকার মানক রক্ষা করি আমার তাকে শ্রেণীভূত
1: এটা তো বঢ়িয়া কথাটা কহিল আজ্ঞা আমার চাষী দা মানে এই যে শ্রেণী ভাগে পড়বা তো উন্নত বিহন সবু আছে এটা চাহিদা সব কাণ আছে আজ্ঞা
2: আজ্ঞা দিন লা কলাহান্ডি চিত্র লা যে নাই খাইবাকে পাওনাতে বহুত মানে প্রডকশন রে বহুত পছরে
1: পছরে আজ্ঞা
2: কিন্তু আপনার শুনে খুশি হবে 2015-16 আর 16-17 আর্থিক বর্ষে
1: আজ্ঞা
2: কলাহান্ডি বাহারক সপ্লাই করছে যাহাদ্বারা কোণ হচ্ছে তাকে আমি ভাত হান্ডি বলে কে মানে ফর স্কারসিটি গোটে জনে বহুত বড়